0: হয়তো আদৌ ক্ষমা দেবেনি।
1: তবে নিশ্চিত রমিষ্ঠ কামেয়া লেবিট মিষ্ট চিন্তা।
0: আচ্ছা ধরি নিয়ন্তু রাধা মিস্টার পট্টুকু বাহাবা পাই রাজি হয়ে গেলা, তাহলে কল্যাণের অবস্থা কোন হব?
1: আই সেড মিস্টার কামেয়া লেবিট মিষ্ট চিন্তা, তাহলে কাল সকাল ঠিক 8টার মধ্যে পৌঁছবি। ওকে
0: ওকে বাই। রাধা, ইয়ে হচ্ছে মিস্টার চিন্তা, জনে ভালো ড্যান্সার মধ্যে।
2: নমস্কার।
1: নমস্তে
0: মিস্টার চিন্তা, ইয়ে হচ্ছে নটবর রাও।
1: মিস্টার কামেয়া, এপরে অভাগা কি আছে যে কি মিস্টার নটবর মনে জানিছে? হরিশ্চন্দ্র নাটকরে আঙ্কর শলাপ থরে যে শুনিছি, সে কোন জীবন সারা ভুলি পারিব?
3: সেদিন আউ কাহি বাবু আউ বি ফেরি আসিবনে। হ্যাঁ, আজকাল তুমি কোন করছ?
1: কলা আরাধনা মানে ইউ লাইক ইট? হ্যাঁ, মো শুনলি তোমার দুইজনকর প্রকৃত না হচ্ছে মিস কল্যাণী এবং মিস রাধা। দেখন্তু, মো গোটে নৃত্যনাটিকা প্রস্তুত করুছি, সেথিরে দুইটি পুরুষ চরিত্র এবং দুইটি নারী চরিত্র। পুরুষ চরিত্রে মো এবং মোর বন্ধু অভিনয় করিব। মোর বন্ধু বর্তমানে কলিকাতা যাইছেন, আমি ভালো ভাবে প্র্যাকটিস মধ্যে করিছু, কিন্তু নারী চরিত্র পাই দুইটি যোগ্যা পাত্র ভাবরু আমি নাটিকাটুকু এপর্যন্ত মঞ্চস্থ করিপারুনু। কালে সন্ধ্যায় আপনার নৃত্য দেখে সারা পরে মোর বর্তমান মনে হচ্ছে আপন দুইকু নেই নাটিকাটি মঞ্চস্থ করে লোকঙ্ক ভিতরে এক নূতন চেতনা জাগ্রত করা যাই পারিব।
2: কোন কইলে নৃত্য নাটক? না না না, তা হই পারিব না।
1: ওহো মিস্টার চিন্তা, নেভার টেক্স নো ফর অ্যান আনসার। আপন ব্যস্ত হই পড়ছেন কেন কি? মোর নৃত্য নাটিকার সারাংশ হলা, আজ ভারতীয় সমাজে পুরুষ নারী কু গোলাম করে রেখেছে, কিন্তু নারী আদিশক্তি, সে এর বিরোধ করে নিজের শ্রেষ্ঠতা প্রমাণিত করেছে। নাটকরে কৃষ্ট কাহিনী দেওয়া আবশ্যক, সেথিলাগি
2: আরে বা, এই নাটক তো নিশ্চিত ভাবে ভালো হব। মতে কিন্তু এসব বড় বিচিত্র লাগুছে।
1: প্রকৃতরে বিচিত্র হলা মো নাটকর কাহিনী, আপনার এই কাহিনী।
3: কিন্তু তোমার বন্ধু যে বর্তমানে কলিকতায় অছন্তি, নাটক মঞ্চস্থ হব কেমিতি?
1: লিভ ইট টু মিস্টার চিন্তা, নাটক মঞ্চস্থ হওয়ার দিন সে আসে পৌঁছিব।
3: তাঙ্কু রিহর্সাল তো করিবাক হব।
1: আমি রিহর্সাল করিবা, তার প্র্যাকটিস দরকার হব নি, সে সিধা স্টেজ উপরকু যাব এবং নিখুঁত অভিনয় করিব।
3: আচ্ছা, তেবে তো এই নাটক নিশ্চয় হব। আইডিয়াটা বহুত ভালো, মো মনকু বেশ পাইছি।
2: মামু, এসব অড়ুয়া ভিতরে আপনার কাইকি বসিলি?
1: ওহো মিস কল্যাণী, আপনার অড়ুয়া কন? লিভ এভ্রিথিং টু মিস্টার চিন্তা, আজ রিহর্সাল আরম্ভ, আ প্রথম প্রদর্শন এই শহরেই হব, আপনার কিছু কষ্ট করা পড়ব নি। আচ্ছা, মো বর্তমান পটু আরম্ভ কর, লাইক দিস, 1 2 3, 1 2 3 টন। হ্যাঁ, হাত এই পজিশনে, 1 2 3, বাঁ পাদ আরম্ভ কর, 1 2 3, ও মাই গড, তু তো ডান্স রে বিশ্রি বি জানিনু, মো বেকার নটবর বাবু পাখে তোর এত প্রশংসা করে আসলি।
4: মোদে নাচ ফাচ হয়ে পারিবনে, তু যেতে শিখেলে কোন হব?
1: অপদার্থ, এইথিরে কহুথলে প্রেম পাই প্রাণ দিয়ে দেবু? আরে বুদ্ধু, থিঙ্ক ইউ ফর লাভ, কম অন ট্রাই এগেন, 1 2 3 টন, 1 2 3 টন। ঠিক আছে, এথর তো একুটা থর নাচুল দেখিবা। হ্যাঁ আরম্ভ কর,
5: 1 2 3 টন, 1 2 3,
1: হ্যাঁ সাবাস, গুড, ভেরি গুড বয়।

0: স্বামী জগন্নাথ স্বামী।
1: বড়িয়া ভজনটা গাইলে ভাই।
0: হ্যাঁ আজ্ঞা।
2: ভাই নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, নমস্কার।
2: বহুত সুন্দর গীত গাইলে ভাই।
0: হ্যাঁ আজ্ঞা, জনে কলাকার লেখালেখি গা গুই করুছেন, মোর অনেক প্রকার কলা আছে আজ্ঞা।
2: আচ্ছা ভাই, আপনার নিত্যদিনিয়ার গাইথান্তি কি?
0: হ্যাঁ আজ্ঞা।
2: আচ্ছা তো ভাই, কাহাকু ডেডিকেট করা চাইবে এই গীতটি?
0: হ্যাঁ গীত তো মুই গাউছে আজ্ঞা, গীতটা সে যেন গীতটা বজাই দেবে, এই গীতটা বজাই দেবে আও মনোজ পটেল, চিত্রসেন সবর, মুনা পণ্ডা, পঙ্কজ মিশ্র, সুবল সাহু, নাগু পাত্র, করমসানী সাহু, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, এমানকো টিকে ডেডিকেট করবে আজ্ঞা। আও ঠিক আছে, দুই জনকে মোর নমস্কার আজ্ঞা।
2: নমস্কার ভাই। হ্যালো কুঞ্জন, কার্যক্রমকু যোগাযোগ করিথারু আপনকু বহুত বহুত ধন্যবাদ ভাই।

0: আলে আমার বড় ঠাকুর বলবাই, আমার পৃথিবী প্রসিদ্ধ আজি রথ যাত্রা, আমার বড় ঠাকুর জগন্নাথ মহাপ্রু, বলভদ্র মহাপ্রু আর সুভদ্রা মা কে মুন্ডিয়া করি কি জবর জবর জুয়ার করি কি আজ চৈতি জন আরম্ভ করলু
1: মুই বিচ জুয়ার খলিনি
0: হ্যাঁ হ্যাঁ এলে আজি রথ জিকলুস কি নাই
1: রথ রথ তো এবে জিগতিরলি বলবু সারি হ্যাঁ আলে সে ফান্ডই সিতি ওদরি জিবার নাই সে মানি দলাই ফান্ডই সেটা বেটি বলতিরলি টটরাই উঠল মানি দিতিরলারি বলবু
0: এলে আজি রথযাত্রা সবু কে সারদা কি নাই
1: সারদা সারদা
0: কে টিভি লগে দেখলানি কে যে খাই রেডিও লগে শুনলানি হ্যাঁ এলে এইটা আমার পৃথিবী প্রসিদ্ধ বলে আমার ভারত দেশে তো এলানি আমার ওড়িশার তো সবুটার বড় পর্ব কি নাই রথযাত্রা আর গাঁ গহলি মিশা নেই কি আজিকালি জগন্নাথ মন্দির করি কি রথ মন
1: জিগলাইনি
0: সেটা গোটে আমার বিশ্বাস এই জন ন দিন আছে সেটা গোটে বড়িয়া আমকে যাত্রা এলা আছে যে জগন্নাথ মহাপ্রু যাই হ্যাঁ মাউসী ঘরে যাই কি বুলবাই সে ন দিন যাকর আমাকে গুন্ডিচা যাত্রা বললুনি বড় সারদা কথা নেই কি মহাপ্রু দর্শন সেটি রথ লগে যাই আরি যাত্রা কে পিলা টকি সঙ্গে বুলি যাই
1: কোন গাঁর লোক মন আইলাইনি দেখুস নাই হ্যাঁ হিন্দি করি আইলাইনি
0: আইলাইনি মাত্র খাইটা বলে এবে তো সবু বাটে তো রথ যাত্রা সেদিন এসি মাত্র আমার জয়পুর লগে আমার জন জয়পুর আছে ই জয়পুর লগে মাত্র আমার খাইটা রথ যাত্রা বাসি দিনে জিকবাই
1: হ্যাঁ শুনতারলি শুনতারলি
0: কো খাই
1: হ্যাঁ আলে খাইলা বলবুস সে রথ জিকলা ভেলে সে পূজা করি করি বলবুস আমার সে রাজা গঠরিলা সে পুনি ঠাপ না মরি জিবার নাই
0: ওহো
1: আলে মাপুরু ডাকলা কি খেন্তার কি বাবু সঙ্গে সঙ্গে মরি গেলা পুনি সেটার পাই সে দিনে কণ্ঠে জিকি করে চাড়ি দিয়ে করি তার বাসি দিনে উনি অপ্রবল জিগা জিকিলাইন
0: গেলে সবুদিন রথ যাত্রা জন দিন হবে তার বাসি দিন আমার জয়পুর লগে রথ যাত্রা সে বিষয়ে তো বিস্তারে তো তুই যে কে আনলু বেট গাট শুনু মাত্র খাইটালে আজি আর গুট খাইলে দিন পুনি জিতরু খাইলে
1: ওই সে অখিল বাবু খাইতিলাম কোন কোন বাট ফ্যামিলি গালি নি পাজরি গালি
0: কাইটা বলে আমার কাই বলে আজি ন্যায়ের দিবস পুনি আমার পৃথিবী যাক অর্জন আছে অন্তর্জাতীয় ন্যায় দিবস বলে কাইটা বলে তোকে গোটে লোক মারদলা আছে হ্যাঁ শুনে শুনে মারছি বলে তো তোর বাদা শুনবার আছে কি নাই এ লোক খাই কাজে মারলা কাই কাজে মার খাইল সেটা কাজে আমাকে ন্যায়ালয় বলবাই কাই বলে আমার কোর্ট আছে সেটা কাজে হ্যাঁ কোর্ট লগে যাই করে আমি চিড়া পড়াই পারবো সেটি কাই ন্যায় মিলছি আমি হ্যাঁ সেটা আমি সাজেন দিন আকা কায় কে অসুবিধা লাচে বললে নেই কি আমি কোর্টে যাই পারবো সত্যি কি নেই।

প্রচার কল কেতোটি ভজন এবং আধুনিক গীত। আজি কার্যক্রমের শিল্পী লে শিবপ্রসাদ মহাপাত্র, গীতগুড়ি রচনা করে ললিতমোহন পট্টনায়ক, ডক্টর হৃষিকেশ পণ্ডা এবং সুভদ্রা কমিলা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র। প্রচার করুচু এ মাসর ভক্তিগীতর বিশেষ কার্যক্রম নৈবেদ্য। আজ কার্যক্রমের শিল্পী মানে হলে লক্ষ্মীনারায়ণ বেহেরা এবং বিদ্যুৎ প্রভা পট্টনায়ক। গীতগুড়ি রচনা করেছেন পীতাম্বর মিশ্র, সুর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা প্রফুল্ল কুমার রাউতরায়।

0: তা সত্যপেক্ষম দেব, যুদ্ধর কি লাভ, আগে নিষ্পত্তি হউ কে এ দুর্কর রাজা।
1: সে তো নিষ্পত্তি হয়েছি, সমগ্র ওড়িশা দেশের যে রাজা তা নিকটে দুর্গ খণ্ডের প্রশ্ন পুণি কাহিঁকি।
0: এ শরীরে বিন্দুয়ে রক্ত থিবা যায় দুর্গ তুমার নুহে বিক্রম দেব।
2: অর্জুন সিংহ দুর্গ দ্বারে মহারাজ।
1: যা সৈনিক কথা কহ নাই, এ শরীরে বিন্দু রক্ত থিবা যায় দুর্গ মোর রামচন্দ্র দেব।
0: আচ্ছা দেখা যাও বিক্রম দেব,
1: দেখা যাও।
0: কিয়ে হেলা কিয়ে হেলা দুর্গর রাজা বিক্রম দেব।
1: কিয়ে হেলা কিয়ে হেলা।
0: এই তো অর্জুন সিংহ, অর্জুন সিংহ তুমে জয়লাভ করিয়াছ, তুমার পুরুষোত্তমঙ্কর প্রধান শত্রু এই বিক্রম দেব, বড় কা পুরুষ, বড় ভীর, বড় দুর্বল, বধ কর বধ কর, নচেৎ যাকে বন্দী করে নিও।
2: শত্রুর সাহায্যে শত্রুকে বধ বা বন্দী করিবা খণ্ডাত জানে না রামচন্দ্র দেব। ইচ্ছা হলে উভয়ঙ্কু বধ করন্তি, বন্দী করে নিয়ন্তি। কিন্তু যুবকদ্বয় সম্রাট কপিলেন্দ্র দেবঙ্কর অন্ন জলরে শরীর পুষ্ট, এ প্রাণ প্রতিপালিত, সে ইচ্ছা নাহি। ওড়িশা গজপতিঙ্কর বক্সি অন্যায়ে কাহার প্রাণ নিয়ে নাহি, প্রাণদান করিবা খণ্ডায়তর ধর্ম। যাও যুবকদ্বয়, এ দুর্গরু সত্বর নিষ্ক্রান্ত হো। বর্তমান এ দুর্গ মহারাজাঙ্কর শত্রু এড়ে ক্ষীণ, তরুণ রবির ধীর বিচরণরে হিমালয়ের তুষার শিলা বিগড়িত হেলা পরি বিদ্রোহী বৃন্দ ক্ষণক মধ্যে বড় বীর্য হরাই দিয়েছেন ভবিষ্যৎ উজ্জ্বল মা উৎকল ভূমিরা।

0: এই মুহূর্তে হত্যা করো সৈনিক গণ।
1: হত্যা? কার হত্যা বিক্রমদেব?
0: হত্যা বৃদ্ধ অর্জুন সিংহ, তুমি এখানে কি উদ্দেশ্য?
1: উদ্দেশ্য বিক্রমদেব, তুমি বন্দী, আউ বন্দী নরসিংহ দেব, গোপাল কিশোর দেব
0: বন্দী।
1: হ্যাঁ হ্যাঁ বন্দী। সৈনিক গণ, এমানকু ঘেরি যাও।
2: জয় মহারাজান করো, জয় মহারাজান করো,
3: জয়
2: মহারাজান করো।
4: সৈনিক বর অর্জুন সিংহ, বড় শুভ মুহূর্তে সাক্ষাৎ, সে বিদায় বেড়ার কথা ভাড়ু থাকে, তুমে চালিগল, সেতিক মাত্র দেখা, ভাবিলি সেতিকিরে আমার যুদ্ধ শেষ হল, ওড়িশার রাজ সিংহাসন কু কলঙ্কিত করি মু এইঠারে চির বিদায় নেবি। কিন্তু এ যেপরি বিধির এক অদ্ভুত নির্দেশ, ভাগ্যর এক বিচিত্র ক্রীড়া, বড় মধুর এ সাক্ষাৎ পুনরায়, যুদ্ধর সম্বাদ কন কহিপার অর্জুন সিংহ?
1: সম্বাদ সমস্ত মঙ্গল মহারাজ, যুদ্ধ আজি শেষ, বর্তমান তুফান স্থির, আকাশ নির্মল, সৌভাগ্যর বি পুনরায় ওড়িশার বিশাল আকাশে উজ্জ্বল কিরণ বর্ষণ করিব। আউ চিন্তা নাহি মহারাজ, বিজয় ধর্মর, মহত্তর, উদার রাজনীতির।
0: সৈন্যগণ জয় ভীরি বজাও,
3: জয় মহারাজান করো,
2: জয় মহারাজান করো।